শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: কথামালা জাপান থেকে অনুষ্ঠানে বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাই। আশা করি ভালো আছেন। আজকের আসরের একটি বড় অংশ জুড়ে থাকবে 25তম টোকিও বৈশাখী মেলা 1433 নিয়ে প্রতিবেদন। বাদবাকি সময়ে পড়ে শোনাব কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট। বন্ধুরা, আসরের শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: প্রথমেই পরিবেশন করব ২৫তম টোকিও বৈশাখী মেলা ১৪৩৩ নিয়ে একটি প্রতিবেদন।
1: বন্ধুরা, আমি এখন রয়েছি টোকিওর ইকিবুকুরু নিশিগুচি পার্কে। আজ এখানে কিছুক্ষণের মধ্যে শুরু হবে বৈশাখী মেলা। সবাই যে যার মতো করে শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছেন। টোকিওতে বৈশাখী মেলা কেমন হয় বিষয়টি সবাইকে জানানোর জন্য আজ আমি এই পুরো মেলা প্রাঙ্গণ ঘুরে দেখব এবং জানাবো বিস্তারিত।
2: ১৯শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রবিবার টোকিওর ইকিবুকুরুতে অনুষ্ঠিত হয় ২৫তম টোকিও বৈশাখী মেলা ১৪৩৩। জাপানে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের স্বেচ্ছাসেবক সদস্যদের উদ্যোগে এই মেলার সূচনা, আর এবছর বসেছে মেলার ২৫তম আসর। টোকিও এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে বসবাসকারী বাংলাদেশি এবং দক্ষিণ এশীয় সংস্কৃতির প্রতি আগ্রহী জাপানি নাগরিক সহ বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে আগত বিদেশিদের পদচারণায় ভরে উঠেছে মেলা প্রাঙ্গণ। অনেকেই পরিবার সহ এই মেলায় যোগ দিয়েছেন। সকাল থেকেই ইকিবুকুরু নিশিগুচি পার্ক এক প্রাণবন্ত আবহে ভরে উঠেছে।
3: আর ২ মিনিট আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করতে যাব, আর মাত্র ২ মিনিট আছে।
2: উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ অভিনন্দন সূচক বক্তব্য দিয়েছেন।
4: আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং পরবর্তীতে যারা উপস্থিত হবেন তাদেরকেও জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন।
2: এ সময়ে মঞ্চের সামনে বহু দর্শনার্থী জড়ো হয়েছেন। একটি চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে মেলার সকল কার্যক্রমের উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলীর কাছে টোকিও বৈশাখী মেলার ২৫ বছরের মাইলফলক অর্জনে তার অনুভূতির কথা জানতে চাই।
5: প্রথমে আমি বাংলাদেশে বসবাসরত সকল প্রবাসীদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাই, শুভ নববর্ষ। এবারের মতো ২৫তম আসর এখানে বসেছে, তার মানে অনেকটি বছর ধরেই এখানে যারা আয়োজক আছেন তারা অনেক কষ্ট করেছেন, অনেক প্রবলেম ফেস করে তারা এইখানে এই মেলা অব্যাহত রেখেছেন। যারা এই কাজে সর্বদা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমি আমাদের আন্তরিকভাবে তাদেরকে কৃতজ্ঞতা জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই। তারা যেন ভবিষ্যতেও এই মেলা বাংলাদেশিদের জন্য অব্যাহত রাখে সেই চেষ্টা অব্যাহত রাখবেন। আমরা দূতাবাসের পক্ষ থেকে যেভাবে সহযোগিতা করা দরকার আমরা সহযোগিতা করে যাচ্ছি, আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
2: টোকিও বৈশাখী মেলার ২৫তম আসরের প্রধান আকর্ষণ সম্পর্কে জানতে চাইলে মেলা আয়োজক কমিটির একজন সদস্য আমাদের বলেন,
6: আমি মোহাম্মদ জাকির হোসেন চোয়ারদার বৈশাখী মেলার সহপ্রধান সমন্বয়ক হিসাবে কাজ করতেছি দীর্ঘ ২৩ বছর। আমি মনে করি আজকে এই মেলার জন্য আমাদের বিশেষ আকর্ষণ আছে, যেখানে বিভিন্ন নতুন নতুন ফুড এবার আছে, তার ভিতরে তাদের স্পেশালি ছাড়ও আছে। আমাদের বাংলাদেশ থেকে সাইকেল আসছে, ওইটা ২৫% ডিসকাউন্টে এটা সেল করবে তারা বলছে। তো আরও অন্যান্য নতুন স্টলও আছে আসছে, যারা এইবার প্রথম তারা খুব উৎসাহ আগ্রহ নিয়ে আজকে মেলাকে সাফল্য করার জন্য এই মেলায় অংশগ্রহণ করছে। আর বাংলাদেশ থেকে আমাদের বিশেষ শিল্পী এসছে দুজন, তাদের সুন্দর গান শোনার জন্য অনেক অধীর আগ্রহে অপেক্ষা করতেছে।
2: এই টোকিও বৈশাখী মেলার প্রথম আসর থেকে শুরু করে ২৫তম আসর পর্যন্ত পৌঁছানো, ২৫ বছরের মাইলফলক স্পর্শ করা, এ বিষয়ে মেলা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক শেখ আলিমুজ্জামান আমাদের বলেন,
7: ধন্যবাদ। শুভ নববর্ষ। আজ এই ইকেবুরু নিশিগুচি পার্কে আমরা টোকিও বৈশাখী মেলার রজতজয়ন্তী অর্থাৎ ২৫তম বর্ষপূর্তি উদযাপন উৎসব আজকে এখানে আমরা পালন করব। সেই সাথে আমাদের আরেকটি এখানে অর্জন রয়েছে, সেটি হচ্ছে এই মাঠে যে শহীদ মিনার স্থাপিত হয়েছে এই বছর তার ২০ বর্ষপূর্তি। তো এই উপলক্ষে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি, এবং এই মেলার সাথে যারা সংশ্লিষ্ট জাপানি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটি তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
2: মেলা প্রাঙ্গণে খাবারের স্টলগুলোতে রয়েছে চমৎকার সুগন্ধ। একজন বিক্রেতাকে জিজ্ঞাসা করি, আপনারা এই মেলায় কি ধরনের খাবার পরিবেশন করছেন?
8: আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ শাহপরান বাবু। তো আমি এউসার পক্ষ থেকে আপনাদের জন্য এগুলো নিয়ে আসছি। তো আমাদের খাবারের মধ্যে রয়েছে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন সমোসা, মাটন সমোসা এবং ভেজিটেবল সমোসা, ফুচকা, চটপটি, বিফ বোনা রুটি এবং আরও অনেক ধরনের খাবার রয়েছে।
2: আপনি অনেক খাবারের কথা বলেন, তো আমাকে একটু বলবেন যে এত সব খাবারের মাঝখানে কোন খাবারটা সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আজকে?
8: আমরা প্রতি বছরের মতো এবারও দেখে আসছি যে আমাদের সবচেয়ে যে জনপ্রিয় খাবারের আইটেমটা রয়েছে, যেহেতু এটা মেলা, মেলার ভিতরে আসলে আমাদের সবচেয়ে জনপ্রিয় আইটেম হচ্ছে চটপটি, কারণ এখানে মেলার ভিতরে সবাই চটপটিটা বেশি লাইক করে।
2: বৈশাখী মেলাতে এনএইচকে এর একটি স্টলও রয়েছে। আমাদের সহকর্মী তনুশ্রী বিশ্বাস রয়েছেন সেখানে। আমি তনুশ্রী দিদির কাছে জানতে চেয়েছি এনএইচকে এর এই স্টল থেকে মেলার আগন্তুকদের জন্য কি ধরনের সেবা দেয়া হচ্ছে।
9: প্রথমেই আমি সবাইকে শুভ নববর্ষ জানিয়ে দিচ্ছি। আমরা এনএইচকে এর এই স্টল থেকে আমরা সবার সঙ্গে এনএইচকে কে পরিচয় করিয়ে দিতে চাই। এনএইচকে আসলে আপনাদের জন্য কি কাজ করছে সেগুলো আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আর আমাদের এখানে একটা প্রশ্ন উত্তর রয়েছে, আপনারা এই প্রশ্ন উত্তরে যদি অংশগ্রহণ করেন তাহলে এই বাংলা জাপানি ভাষা শেখার বইটিও আমরা আপনাদের দেব। আমরা আসলে এনএইচকে কে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।
2: এই মেলায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন অর্গানাইজেশন বা জাইকার সাবেক স্বেচ্ছাসেবকদের পরিচালিত একটি স্টলও দেখতে পাচ্ছি। মেলায় জাইকার কার্যক্রম সম্পর্কে জানার জন্য স্টলের দুজন কর্মীর সাথে আমরা কথা বলেছি।
10: আমার নাম মাতসুমোতো, আমি বাংলাদেশে প্রথমে গিয়েছিলাম 81-এ, অনেক আগে, তাই সেখানে JOCB মাধ্যমে গিয়েছিলাম ওই জায়গা যশোরে শাস্যাপুরে। ওই জায়গাতে এমব্রয়ডারি গ্রুপ তৈরি করে ওখানে আমরা এখন নকশি কাতা তৈরি করে এখানে জাপানে বিক্রি করছি। সেখানে কিছু কিছু তাদের ইনকাম জেনারেশন করতে একটু সাপোর্ট করা যাবে কি না, এইটাই কাজ করছি। আমাদের স্টোরে অনেক কিছু বিভিন্ন বিভিন্ন জিনিসটা বিক্রি করছি, আমার মাধ্যমে বিক্রি করছি, যে স্মল পাস আছে, কাদো কেস আছে এবং নানা রকম পৌঁছি বিক্রি করছি।
11: আমার নাম অসীমা, আমিও আগে JOCB মেম্বার হিসাবে যশোরে কাজ করতাম, এখন কিন্তু একটা এনজিও মাহামুনি, তো ছোট গ্রামে মাহামুনি গ্রামে এই আমাদের সাহায্য সংস্থা আছে যে মিস্তা থেঞ্জো ওয়াতানাবে শুরু করেছে, তো এখন আমি ওখানকার দায়িত্ব নিয়ে এরকম সাহায্য কাজ করেছি। আজকে বাংলাদেশ থেকে কিছু কিছু চা নিয়ে এসেছি, শুধু ওই ডোনেশন টাকা নেওয়া ঠিক নাই বলে এই প্যাকেটটা একটু কম পয়সায় বাংলাদেশের চাও খুব সুন্দর, তারপরে মাহামুনিতে ডোনেশন দুই দিকে বার হবে, তাই না, এভাবে মনে করে আজকে এখানে দাঁড়িয়ে আছি।
2: এই মেলা প্রাঙ্গণ জুড়ে বাংলাদেশ দূতাবাস, বিভিন্ন রেমিটেন্স প্রতিষ্ঠান, প্রচুর রেস্তোরাঁ এবং আরও নানা রকম সংস্থার স্টলও রয়েছে।
12: সবাইকে শুভ নববর্ষ, সবাই ভালো আছেন? আমরা খুব ভালো আছি আর নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সাথে উপভোগ করতে চাই, ঠিক আছে?

বৈশাখী মেলার আয়োজনে মেলা প্রাঙ্গণের মূল মঞ্চে বিভিন্ন শিল্পী এবং সাংস্কৃতিক দলের কর্মীরা দিনব্যাপী পরিবেশনায় সঙ্গীত নৃত্য সহ বিভিন্ন পরিবেশনা তুলে ধরেন। এই আয়োজনে জাপানি ব্যান্ড দল বাজনাপিটো অংশগ্রহণ করেছে।

0: শুনছিলেন জাপানি ব্যান্ড দল বাজনা বিটের পরিবেশনা। অসংখ্য মানুষের আগমনে বৈশাখী মেলা প্রাঙ্গণ লোকে লোকারণ্য। কেমন লাগছে এই মেলায় এসে জানতে চেয়েছি কয়েকজন জাপানি দর্শনার্থীর কাছে। আমি ঠিক নিশ্চিত ছিলাম না এটি কী ধরনের খাবার, কিন্তু এর বাহ্যিক রূপ আমাকে আকৃষ্ট করেছে, তাই আমি খাবারটি কেনার সিদ্ধান্ত নেই। এর স্বাদ ছিল চমৎকার, মিষ্টি ও ঝালের নিখুঁত মিশ্রণ, এবং আমার কাছে মনে হয়েছে এটি এমন একটি খাবার যা জাপানে সচরাচর পাওয়া যায় না। আমি বাংলাদেশের খাবার সংস্কৃতির স্বাদের সত্যিই প্রশংসা করি। আর আজ আমার এই অনুষ্ঠানে আসার কারণ হলো আমি ইকেবুকুর এলাকাতেই থাকি এবং ইন্টারনেটে তোশিমা ওয়ার্ডের ইকেবুকুর এলাকার অনুষ্ঠানের তথ্য খুঁজতে গিয়ে ঘটনাক্রমে এই মেলার খবর খুঁজে পাই। আমার স্ত্রীও এই ধরনের খাবার পছন্দ করে, তাই আমি আজ এখানে এসেছি।
1: আমি এই এলাকাতেই থাকি এবং আগেও এই অনুষ্ঠানে এসেছি, তাই এবারও আসার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখানকার খাবার পছন্দ করি তাই এসেছি।
0: আমার দাদা জাইকা স্বেচ্ছাসেবক হিসেবে ধান চাষ নিয়ে বাংলাদেশে কাজ করেছেন, তাই বাংলাদেশের প্রতি টান অনুভব করে আজ আমি এখানে এসেছি। আমি বাংলাদেশি খাবার খেয়েছি, খুব সুস্বাদু।
1: আমি আজ এখানে বাজনা বিটের মঞ্চ পরিবেশনা দেখতে এসেছি।
2: আমার নাম সামের, আমি টোকিও বিদেশি চৌচা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিখছি। আজকে আমি এই মেলা খুব আনন্দ, আমি অনেক বাংলার খাবার খেয়েছি এবং আমি অনেক বাংলার গান শুনেছি, খুব আনন্দ, আমি খুব ভালো লাগি।
0: মেলায় আগত অসংখ্য বাংলাদেশিদের মাঝে কয়েকজন তরুণ দর্শনার্থীর নিকট আমি জানতে চাই দেশ থেকে বহু দূরে টোকিও শহরে বৈশাখী মেলা কেমন লাগছে।
3: আমার নাম মোহাম্মদ শামীম, আমি আসছি সাইতামা কেনের সায়ামাশি থেকে। এখানে আসলে এখানে বাংলাদেশের অনেক মানুষ আসছে, সবার সাথে দেখা হচ্ছে, অবশ্যই এখানে ভালো লাগছে, কারণ জাপানের সবাই তো অনেক ব্যস্ত, এখানে ওই রকম সময় হয় না সবার সাথে দেখার বা ই করার। যেহেতু আজ রবিবার সাপ্তাহিক ছুটি, বন্ধু বান্ধব সবাই আসছে, দেখা হচ্ছে, এটাই অনেক ভালো লাগছে।
4: আমার নাম নাফিসা নুসরাত পায়েল, আমি শিনজুকু থেকে এসেছি। আমি এই মাসেই হচ্ছে জাপানে এসেছি, তারপর আসার পরেই প্রথম আমার এই উৎসবে অংশগ্রহণ করা। আমি এখানে এসে অনেক আমার ভালো লাগছে, আমি চটপটি খেয়েছি, অনেক মজা। আমি প্রত্যেক বছর আবার আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।
5: আমার নাম মোহাম্মদ লিমন, আমি কুনিতাজি থেকে আসছি। তাই আমার আজকে শখ ছিল, মানে আজ পহেলা বৈশাখের এই অনুষ্ঠানে মানে আমি বাংলাদেশের সাথে সবার সাথে একসাথে পহেলা বৈশাখ উদযাপন করতে চাই, আর আমি আমার জাপানি বন্ধুর সাথে সেটা আমি শেয়ার করতে চাই, সেজন্য আমি এসেছি।
0: মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরতে ঘুরতে আমরা বাংলাদেশি কমিউনিটির দুজন বয়োজ্যেষ্ঠ সদস্যের দেখা পাই, মুন্সি আজাদ এবং মুন্সি রোকেয়া সুলতানা। দীর্ঘদিন ধরে তারা জাপানে বসবাস করছেন, তাদের কাছে জানতে চাই এই মেলা প্রাঙ্গণে এসে কেমন লাগছে।
6: আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আমি একজন জাইকার প্রাক্তন বাংলা শিক্ষক। এখানে আসলে বাংলা নববর্ষ বলতে একটা আমাদের একটা প্রাণের টান থাকে, বাঙালি মাত্রই আমার মনে হয় আছে, তো আমি খুব ফিল করি।
7: তো মানে এই জাপানের এই বৈশাখী মেলা শুরু থেকেই আছি জাপানে, এবং বাঙালি হিসাবে বৈশাখী মেলা আমাদের একটা প্রাণের মেলা বলতে পারেন, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। সেজন্য টোকিওর বুকে এরকম একটা বৈশাখী মেলাতে অংশগ্রহণ করতে পারি এবং এখানে উপস্থিত থাকতে পারি, এজন্য এই সময়টা আমাদের খুব ভালো লাগে। আমি মানে নিজের খুব উপভোগ করি এই আমি বৈশাখী মেলাতে।
8: আগন্তুকদের ভিড়ে মুখরিত এই মেলার প্রত্যেক দর্শনার্থী বাংলাদেশের ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য আর সুস্বাদু খাবার গ্রহণের দারুণ সব সুযোগ পেয়েছেন। বিভিন্ন স্টল আর মঞ্চ প্রাঙ্গণ ছিল উজ্জীবিত, প্রাণবন্ত আর উপচে পড়া হাসিতে ভরপুর, যা এই মেলাকে বাংলাদেশি সংস্কৃতি অনুভব করার একটি চমৎকার উৎসবে পরিণত করেছে।
9: বন্ধুরা শুনছিলেন 25তম টোকিও বৈশাখী মেলার কথা। প্রতিবেদন শুনে আমি বুঝতে পারছি যে দারুণ জমজমাট পরিবেশ গড়ে উঠেছিল, সবাই খুব আনন্দ করেছেন সারাদিন, তাই না হাসান ভাই?
10: হ্যাঁ দিদি, একদমই ঠিক বলেছেন, দিনব্যাপী চমৎকার আয়োজন ছিল, বেশ ভালো লেগেছে কাজ করে।
9: আচ্ছা, এবারে নজর দেওয়া যাক চিঠি ও ফেসবুক কমেন্টে। বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা এসেছে বন্ধুদের কাছ থেকে। পূর্ব বর্ধমান থেকে অজয় কুমার সরকার শুভকামনা জানিয়েছেন চিঠিতে। সবার জীবনে অনাবিল শান্তি ও আনন্দ কামনা করে নদিয়া থেকে সুভাষ চক্রবর্তী লিখেছেন, পুরনো বছরের সব গ্লানি ও ব্যর্থতা মুছে নতুন উদ্যমে শুরু হোক আগামী দিনের পথ চলা। পূর্ব বর্ধমান হাটশিমলার প্রদীপ বসাকের শুভেচ্ছা বার্তা থেকে পড়ে শোনাচ্ছি। নতুন রোদে ভরে উঠুক জীবনের প্রতিটি প্রভাত, খুলে যাক সব সুখের দুয়ার, সবার মুখে ফুটুক হাসি, জীবন ভরুক ভালোবাসায়।
10: এদিকে পূর্ব বর্ধমানের তপতী সরকার ফেসবুকে লিখেছেন, শুভ নববর্ষ 1433 বঙ্গাব্দ, এনএইচকে বাংলা বিভাগের সকলের জন্য শুভেচ্ছা ও শুভকামনা। বগুড়ার সাইফুল ইসলাম লিখেছেন, 1433 বঙ্গাব্দ আপনাদের সবার জীবনে বয়ে আনুক সুখ শান্তি ও সমৃদ্ধি।
9: শুভেচ্ছা জানিয়েছেন তাবারাকা তাবু, মেহেদি হাসান মামুন, দেবাশিস গোপ, আকবর হায়দার কিরণ, কামাল হোসেন এবং রাজশাহী থেকে জাহিদ হাসান। মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, বাংলা বিভাগের সকল কলাকুশলী এবং বিশ্বব্যাপী দর্শক শ্রোতাদেরকে জানাই শুভেচ্ছা, নতুন বছরটি আপনাদের জন্য কল্যাণকর ও শুভ হোক। ধন্যবাদ বন্ধুদের, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রেডিও জাপানের বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাদের জন্যও রইল বাংলা নতুন বছরের অঢেল শুভেচ্ছা।
10: এবারে অন্যান্য চিঠি। গরম পড়তে শুরু করার কথা জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর কুশমন্ডির দেবাশিস গোপ। তার এক ছোট্ট চিঠিতে জানিয়েছেন বাড়ির কাছে আম ও লিচু ফলতে শুরু করার কথাও। হ্যাঁ বন্ধু, এই ফলই তো গরমকালের এক প্রধান আকর্ষণ।
9: হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা, ঢাকার মানিকদি থেকে শিহাব মাহমুদ শাওন লিখেছেন, আপনারা কেমন আছেন? অনেকদিন পর লিখছি। সত্যি অনেক দিন পর লিখলেন ভাই, ভাবছিলাম দু লাইনের সাথে আরও কটা লাইন যদি লিখতেন খুশি হতাম আরও। আর হ্যাঁ, আমরা ভালোই আছি, আপনি ভালো তো? চিঠি ও ফেসবুক কমেন্টের জন্য সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এদিকে কথায় কথায় আসর গুটিয়ে আনার সময় হয়ে এলো। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম। আশা করছি আগামী সপ্তাহেও আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
10: সায়োনারা।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। এই অনুষ্ঠানে বন্ধুদের স্বাগত জানাই। বলে দিচ্ছি আজকে সূচিতে কি কি থাকবে। আজ আমরা একটি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে। পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির দ্বিতীয় পর্ব। থাকবে কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব। আজকের আসরে 25শে বৈশাখ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করব। নোবেলজয়ী কবিগুরু তার প্রায় ঈশ্বরী ক্ষমতার মধ্য দিয়ে নিজের জীবনের ছোট বড় সমস্ত অনুভূতিকে বা উদ্ঘাটিত সত্যকে অসাধারণ নৈপুণ্যের সাথে কাব্যায়িত করেছেন। এইভাবে ধীরে ধীরে গড়ে উঠেছে তার বিশ্বজনীন সাহিত্যের এক অমূল্য রত্নভাণ্ডার, যার জন্য তিনি সমাদৃত হয়েছেন বিশ্ববাসীর কাছে।
0: হ্যাঁ, আপনি যে কথাগুলো বললেন সেগুলো কবিগুরুর ভাষায়, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। তারপর কবি বলেছেন, আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশি সুরে সারা তার জাগিবে তখনই।
1: হ্যাঁ ঠিক। এরপরে লক্ষ্য করা যাক তার জীবন সাধনার একটি বিশেষ দিক, নিখিল ভুবনে বিরাজমান আনন্দের জয়গান। জগৎজুড়ে পরমানন্দের অমৃতময় স্পর্শ অনুভব করেছিলেন তিনি। এই বিশ্বব্যাপী অনুভূতি এক রসময় অনুভূতি।
0: হ্যাঁ, রবীন্দ্রনাথের অজস্র গানে ও কবিতায় সেই আনন্দের জয়গান আমরা শুনতে পাই। তার দৃঢ় প্রত্যয় ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, তিনি নিজে নির্মল আনন্দ উপভোগের প্রেরণায় সবকিছুরই সৃষ্টি করে চলেছেন, প্রকৃত শিল্পীর মতো। ঠিক যেমন বিভিন্ন কলার শিল্পীরা নিছক আনন্দ উপভোগের প্রেরণাতেই সবকিছু সৃষ্টি করে থাকেন। সুতরাং পৃথিবীতে জন্মগ্রহণ করে তাঁরই সৃষ্ট মানুষের কর্তব্য হবে তাঁর প্রতি বিশ্বাস রেখে সেইরূপ নির্মল আনন্দ উপভোগের পরিবেশ রচনা করা।
1: শান্তিনিকেতন আশ্রমের আরম্ভকাল থেকে আনন্দ চর্চায় গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে নাচ, গান এবং অভিনয়। বিশেষ করে গান সেখানকার পূর্ণাঙ্গ জীবনের একটি অতি প্রয়োজনীয় অঙ্গ। গান শিখে সকলে যে গায়ী হয়ে উঠবেন তা নয়, কিন্তু জীবন থেকে আনন্দ আহরণের শক্তি তাদের বৃদ্ধি পাবে।
0: নিজের সঙ্গীতের কথায় কবিগুরু বলেছেন, বাঙালিরা শোকে দুঃখে সুখে আনন্দে আমার গান না গেয়ে তাদের উপায় নেই, যুগে যুগে এই গান তাদের গাইতে হবেই। কথাগুলো সর্বাংশে সত্যি। রবীন্দ্রসঙ্গীত তার প্রকৃত সমজদারকে নিয়ে যায় এক উত্তরণের পথে।
1: এইবার ভাবছি একটি ছোট্ট প্রশ্ন, আমাদের বর্তমান সমাজে রবীন্দ্র সৃষ্টির প্রাসঙ্গিকতা এখনও অটুট এবং পরবর্তী প্রজন্মের কাছে রবীন্দ্র সৃষ্টির মহামূল্যবান সম্পদ পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু দিদি, ইদানিং একটা প্রশ্ন আমার মাথায় আসছে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে পরবর্তী প্রজন্মের কাছে রবীন্দ্র সৃষ্টির মৌলিকতা কি বিপন্ন হবে?
0: এ কথা কেন বলছেন?
1: আসলে দিদি, আজকাল যা শুনতে পাই, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির সাথে সাথে অসম্ভব শব্দটাই অভিধান থেকে উঠে যাবে। কবিগুরুর এই অমূল্য সৃষ্টিভাণ্ডার যদি কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে তুলে দেওয়া হয়, তাহলে কি পরিশেষে রবীন্দ্রনাথের সৃষ্টির অনুকরণে এক নকল ভাণ্ডার প্রস্তুত হবে ঘরে ঘরে?
0: দেখুন, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত, তবু আমার কি মনে হয় জানেন, বিশাল এই কৃত্রিম জ্ঞান, অসীম তার শক্তি, কৃত্রিম উপায়ে সৃষ্টি করছে মানুষ স্বরূপ নতুন প্রজাতি। সে জানবে আমার আদ্যপান্ত, অজানা অন্তরাল, আমার আগে বলে দেবে আমারই নিজের গতকাল। কিন্তু সে কি চেতনাধারী, নাকি আছে তার কোনো অনুভূতি? যেটুকু জানি সে শুধুই অনুকরণকারী, এক প্রাণহীন সত্তা। দেখুন, আমার মনে হয় না রবীন্দ্রনাথের মৌলিক সৃষ্টির কোনো বিকল্প আছে, যদিও অনুকরণ তো হতেই পারে। যাই হোক, এই প্রশ্নের উত্তর বিশেষজ্ঞরা জানবেন, আগামী দিনের সমাজও দেবে এই প্রশ্নের উত্তর। তবে আমার মনে হয় এখনও পরবর্তী প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের মৌলিক সৃষ্টি পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা আছে। রবীন্দ্র অনুরাগীদের সার্থক শ্রদ্ধাঞ্জলি হবে, রবীন্দ্রনাথকে আরও ভালো করে নিজে জানা এবং তাঁর আলোকে নিজের এবং অন্যের জীবন আলোকিত করে তোলা। পঁচিশে বৈশাখ উপলক্ষে কথামালা জাপান থেকে অনুষ্ঠানে কবিগুরুর প্রতি জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা।
1: এবারে কয়েকটি ফেসবুক কমেন্ট ও চিঠি। 30 নভেম্বর রবিবারের আসর প্রসঙ্গে পূর্ব বর্ধমান হাটশিমলার প্রদীপ বসাক চিঠিতে লিখেছেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সম্মাননা সনদপ্রাপ্তি উপলক্ষে রেডিও জাপানের বাংলা বিভাগের মঞ্জুরুল হকের যে সাক্ষাৎকারটি প্রচার করলেন সেটি আমাকে খুব অনুপ্রাণিত করেছে। তার অভিজ্ঞতা এবং কাজের প্রতি তার নিষ্ঠা থেকে উঠে আসা কথাগুলো অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেছে। এই অনুষ্ঠানে আমার চিঠি যত্ন সহকারে উপস্থাপিত হতে শুনলাম। একজন শ্রোতা হিসেবে এটা যে কত আনন্দের অভিজ্ঞতা তা বলে বোঝানো কঠিন।
0: কথাটা কিন্তু আমাদের ক্ষেত্রেও সত্যি, অর্থাৎ আপনি যেমন অনুষ্ঠানে নিজের চিঠি শুনতে পেয়ে আনন্দিত হয়েছেন, ঠিক সেভাবে আমরাও শ্রোতাদের চিঠি পড়তে পারলে খুশি হই। সুলিখিত চিঠি ও কমেন্ট অনুষ্ঠানে আলাদা মাত্রা যুক্ত করে, তাই আমরা সবসময় আপনাদের কাছ থেকে চিঠি ও কমেন্টের অপেক্ষায় থাকি। আচ্ছা, এবারে দেখি চট্টগ্রাম থেকে অ্যাডভোকেট উত্তম মহাজন ফেসবুকে কী লিখেছেন। তিনি লিখেছেন, শ্রদ্ধেয় মঞ্জুরুল হক ভাইয়ের কণ্ঠ শুনতে পেলাম। তিনি তার লিখিত বই মা, স্ত্রী, কন্যা এবং নাতনিদের নামে উৎসর্গ করেছেন। এই বিষয়টি আমার খুব ভালো লেগেছে।
1: আর হ্যাঁ, নাতনিদের নামে উৎসর্গ করার কারণটিও কিন্তু তিনি উল্লেখ করেছেন, যা সত্যিই মনে রাখার মতো। নাতনিরা যেন বড় হয়ে বইগুলো পড়ে অনুধাবন করতে পারে তাদের নানা কেমন মানুষ।
0: ঠিক তাই। আর সাক্ষাৎকারে এই কথাগুলো আমার মনেও খুব দাগ কেটেছে। ওদিকে মানিকগঞ্জের মেহেদি হাসান মামুন মন্তব্য করেছেন, মঞ্জুরুল হক ভাইয়ের সাক্ষাৎকার মন ছুঁয়ে গেল।
1: মতামতের জন্য সকল বন্ধুকে জানাই অশেষ ধন্যবাদ। আশা করছি আজকের আসনেও আপনারা আমাদের লিখবেন।
0: এবারে ভিডিও ক্লিপের কথা। বিশ্বের অন্যতম বৃহত্তম অ্যানিমে উৎসব অ্যানিমে জাপান 2026 টোকিওতে অনুষ্ঠিত হয়েছে মার্চ মাসে, যেখানে দেশ বিদেশ থেকে রেকর্ড সংখ্যক লোক যোগ দিয়েছিলেন। এই উৎসবে নিজস্ব অনুষ্ঠানসমূহের প্রচারণা করেছে NHK ওয়ার্ল্ড জাপান, যার মধ্যে একটি আকর্ষণ ছিল জাপানি ভাষা শেখার অনুষ্ঠান। এ সম্পর্কে জানার পর বহু দর্শক অ্যাপটি ডাউনলোড করেছেন। উৎসবের আরেকটি আকর্ষণ ছিল কসপ্লেয়ারদের সমাবেশ, যারা বৈচিত্র্যময় পোশাক ও নৃত্যের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেন এবং উৎসবস্থলে আরও প্রাণচাঞ্চল্য বয়ে আনেন।
1: অজন্তাদি, আপনি তো দেখছি একেবারে তিনটি ভিডিও ক্লিপের একটি সারাংশ পেশ করলেন।
0: ঠিক তাই করলাম, আপনি ঠিকই ধরেছেন। তো বন্ধুরা, অ্যানিমে জাপান 2026 নিয়ে দারুণ জমজমাট এই তিনখানা ভিডিও ক্লিপ এখনও আছে কিন্তু আমাদের ওয়েবসাইটে, অবশ্যই দেখুন এবং বিস্তারিত জেনে নিন এই উৎসব সম্পর্কে। আর হ্যাঁ, দেখে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু, বিশেষ করে অ্যানিমেশনের ভক্ত যারা তাদের খুব ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। আচ্ছা, এবারে আরেকটি ভিডিও ক্লিপ। শীতকালে বড়দিন এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে আলোকসজ্জা জাপানে একটি বড় আকর্ষণ, বহু লোককে তা মুগ্ধ করে। জানুয়ারি মাসে এরকমই এক অপূর্ব আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছিল গিফু জেলার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান শিরাকাওয়া গোতে। এই বছরটি ছিল শিরাকাওয়া গোতে এই আলোকসজ্জার 40তম বার্ষিকী। 14 জানুয়ারি পোস্ট করা এর একটি ভিডিও ক্লিপ বন্ধুদের মন কেড়েছে।
1: হ্যাঁ, ক্লিপটি মন ছুঁয়ে যাওয়ার কথা জানিয়েছেন দীপক কুমার দাস, সাইফুল ইসলাম এবং পার্থ সারথীজি। মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, এই আয়োজন ছড়িয়ে দিক অনেক অনেক আলো। বন্ধু সুভাষ চক্রবর্তী লিখেছেন, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী গ্রাম শিরাকাওয়া গোতে এত বছর ধরে চলে আসা আলোকসজ্জার ক্লিপ বেশ উত্তেজনাপূর্ণ এবং উপভোগ্য লেগেছে।
0: ক্লিপটি দেখে আমিও ভীষণ অভিভূত হয়েছিলাম। ছবির মতো সুন্দর গ্রাম শিরাকাওয়া গো, শীতকালের আলোকসজ্জার মধ্যে বরফে ঢাকা এই সুন্দর গ্রামটি দেখলে মনে হয় যেন রূপকথার পাতা থেকে উঠে এসেছে। আলোর আবেশে গড়ে ওঠে দারুণ মোহময় এক পরিবেশ।
1: হ্যাঁ, বুঝতেই পারছি বন্ধুদের কেন এই ক্লিপটি এত পছন্দ হয়েছে। মন্তব্য করার জন্য সকল বন্ধুকে জানাই অশেষ ধন্যবাদ।
0: নওগাঁ থেকে খন্দকার রফিকুল ইসলাম লিখেছেন, রেডিও জাপানের বাংলা খবর শুনতে আমি পছন্দ করি, মনোযোগ দিয়ে শুনি, নিয়মিত জানতে পারি নতুন নতুন খবর। আমাদের কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর প্রতিদিন শোনার কথা বন্ধু আরেকটি চিঠিতেও লিখেছেন, জেনে খুশি হলাম বন্ধু, ধন্যবাদ।
1: এদিকে দীঘা থেকে নীলাব্জু মুখার্জিও লিখেছেন খবর নিয়ে। বন্ধু লিখেছেন, আমি দেশের যেখানেই থাকি না কেন এনএইচকের বাংলা খবর অবশ্যই শুনি, শর্টওয়েভে ভালো শুনতে পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
0: আচ্ছা, হাতে আছে চাপাই নবাবগঞ্জ সোনামাসনার আব্দুল মান্নানের চিঠি। হ্যাঁ বন্ধু, আজকাল আমাদের কেন্দ্র থেকে শ্রোতাদের উপহার সামগ্রী পাঠানো হয় না, তা সত্ত্বেও অনেক শ্রোতাই কিন্তু অনুষ্ঠান শোনা থেকে বিরত থাকেন না। তারা শোনার আনন্দেই অনুষ্ঠান শোনেন, শোনেন আমাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের টানে, আর শোনেন জাপানকে জানার অপরিসীম আগ্রহের তাগিদে।
1: আমাদের ওয়েবসাইটে চিঠি লেখার নতুন ব্যবস্থায় খুলনার মনির আহমদের একটি চিঠি দেখতে পাচ্ছি।

0: বন্ধু, এই চিঠি আপনি সঠিক পদ্ধতিতে সঠিক জায়গাতেই পাঠিয়েছেন। আশা করছি আগামীতে ঠিক এইভাবেই চিঠি লিখে আমাদের পাঠাবেন।
1: সিরাজগঞ্জের উল্লাপাড়া পূর্ব মহেশপুরের শরীফুল ইসলাম শরীফের কাছ থেকে আবার চিঠি পেয়েছি অনেক দিন পর। বন্ধু লিখেছেন, দীর্ঘদিন পর আবার লিখছি আমার প্রিয় NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে। মাঝে যোগাযোগ না থাকায় আমি জানতাম না যে এত পরিবর্তন হয়ে গিয়েছে। রবিবারের আসর শুনে বুঝতে পারলাম। হ্যাঁ বন্ধু, যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন তো আনতেই হয়। অনেক দিন পর আপনার চিঠি পেয়ে খুব খুশি হলাম। আশা করি আবার আগের মতো লিখবেন নিয়মিত। রবিবাসরীয় আসরগুলো অবশ্যই শুনুন এবং আপনার মতামত জানান।
0: আর না ভাই, জাপানি ভাষা শেখানোর অনুষ্ঠানের জন্য তৈরি করা পাঠ্য বইটি আজকাল আর ডাক যোগে শ্রোতাদের পাঠানো হয় না। তবে আপনি চাইলে এই বইটি আমাদের ওয়েবসাইটে পাবেন এবং সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
1: চিঠি ও ফেসবুক কমেন্টের জন্য বন্ধুদের অশেষ ধন্যবাদ জানাই। এবার আমরা পুনঃপ্রচার করব সহজে জাপানি ভাষা প্লাস সিজন 3 দ্বিতীয় পর্ব, যার শিরোনাম, জাপান আবহাওয়া এজেন্সি একটি ভারী বর্ষণের জরুরি সতর্কতা জারি করেছে।
2: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন? আমি চন্দ্রলেখা পাণ্ডে।
3: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুর্যোগ সংক্রান্ত তথ্য আবহাওয়ার খবরের মাধ্যমে বুঝতে সাহায্য করব।
2: আজ আমরা ভারী বর্ষণের সতর্কতা সংক্রান্ত বিভিন্ন অভিব্যক্তি শিখব।
3: জাপানে গ্রীষ্মের শুরুতে বর্ষাকালে ভারী বর্ষণ হয়, শরৎকালেও তাইফুন এলে তখন ভারী বৃষ্টিপাত হয়। এই বিষয়ে আমাদের সবসময় সচেতন থাকা উচিত।
2: চলুন তাহলে আবহাওয়ার পূর্বাভাসের একটি নমুনা সংবাদ শুনি।
4: নিশি日本と東日本の各地で記録的な大雨となり、気象庁は大雨の特別警報を発表しました。土砂災害や川の氾濫、
2: আসুন প্রতিটি বাক্যের অর্থ জেনে নি।
4: নিশি日本と東日本の各地で記録的な大雨となり,
2: পশ্চিম এবং পূর্ব জাপানের বিভিন্ন অঞ্চলে রেকর্ড পরিমাণ ভারী বর্ষণের জন্য
4: 記録的な大雨
3: মানে হলো রেকর্ড পরিমাণ ভারী বর্ষণ।
2: পরবর্তী বাক্যাংশটি দেখা যাক।
4: 気象庁は大雨の特別警報を発表しました。
2: জাপান আবহাওয়া এজেন্সি একটি ভারী বর্ষণের জরুরি সতর্কতা জারি করেছে।
4: 気象庁
3: হলো জাপান আবহাওয়া এজেন্সি এবং
4: 発表しました
3: অর্থ হলো জারি করেছে।
4: 大雨の特別警報
3: বলতে বোঝায় ভারী বর্ষণের জরুরি সতর্কতা। এটি আবহাওয়া এজেন্সির জারি করা একটি সতর্কতা যা ভারী বর্ষণের তথ্যের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরের ঝুঁকি নির্দেশ করে। এটি জারি করা হয় যখন তাইফুন বা স্থানীয়ভাবে মুষলধারে বৃষ্টির কারণে কয়েক দশকে একবার পরিলক্ষিত হওয়া অস্বাভাবিক পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে।
2: এখন শোনা যাক শেষ বাক্যটি। ভূমিধস, নদীস্রোত উপচে পড়া এবং নিচু এলাকায় প্লাবন সম্পর্কে আবহাওয়া এজেন্সি লোকজনকে সর্বোচ্চ স্তরের সতর্কতা অবলম্বন করতে বলছে।
4: দশাসাইগাই
3: অর্থ হল ভূমিধস থেকে সৃষ্ট দুর্যোগ।
4: খাওয়ানো হানরা
3: বলতে বোঝায় নদীর স্রোত উপচে পড়ে বন্যা হওয়া।
4: ヒクイ土地の浸水
3: মানে নিচু এলাকায় প্লাবন।
4: 最大級の警戒
3: হলো সর্বোচ্চ স্তরের সতর্কতা।
4: 呼びかけています
3: মানে হলো অবলম্বন করতে বলছে।
2: এবারে চলুন নিরাপদ স্থানে সরে যাওয়া এবং সতর্কতার ঘোষণা সম্পর্কিত বিভিন্ন শব্দ এবং অভিব্যক্তি শেখা যাক। এই তিনটি শব্দ প্রায়ই ব্যবহৃত হয়।
4: চুইহো
3: বা সতর্ক থাকার পরামর্শ জারি করা হয় লোকজনকে সতর্ক করার জন্য যখন কোনো দুর্যোগের সম্ভাবনা থাকে।
4: কেহো

0: সতর্কতা জারি করা হয় যখন একটি গুরুতর দুর্যোগ ঘটার সম্ভাবনা থাকে। বা জরুরি সতর্কতা হল সর্বোচ্চ স্তরের সতর্কতা। অস্বাভাবিক মাত্রার কোনো প্রাকৃতিক ঘটনার কারণে গুরুতর দুর্যোগের সম্ভাবনা যখন খুব বেশি থাকে, তখন লোকজনকে সতর্ক করার জন্য এগুলো জারি করা হয়।
1: দুর্যোগ ঘনিয়ে আসার সময় আপনি যে পদক্ষেপগুলো নেবেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ।
0: আবহাওয়া সংস্থা বা সতর্কতার স্তরের পাঁচটি পর্যায় নির্ধারণ করেছে, যাদের মাধ্যমে দুর্যোগের বিপদের মাত্রা এবং বিপদ সাপেক্ষে বসবাসকারীদের গৃহীতব্য পদক্ষেপগুলো বর্ণনা করা হয়েছে।
1: বা সতর্কতা স্তর এক এ দুর্যোগের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে, বা সতর্কতা স্তর দুই এর ক্ষেত্রে নিরাপদ স্থানে সরে যাওয়ার পদ্ধতি দেখে নিতে হবে, বা সতর্কতা স্তর তিনে বলা হয় যাদের নিরাপদ স্থানে যেতে বেশি সময়ের প্রয়োজন তাদের সেখানে চলে যাওয়া উচিত। যেমন এই পর্যায়ে বয়স্ক ব্যক্তিদের বিপজ্জনক এলাকা থেকে সরে যেতে হবে।
0: বা সতর্কতা স্তর চারের ক্ষেত্রে সব লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে হবে। সব বসবাসকারীকে অবশ্যই এই পর্যায়ের মধ্যেই দুর্যোগ আক্রান্ত এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যেতে হবে। বা সতর্কতা স্তর পাঁচ হল যখন দুর্যোগ এসে গেছে এবং পরিস্থিতি সংকটপূর্ণ, এই পরিস্থিতি জীবনের জন্য ঝুঁকিস্বরূপ। সতর্কতা এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার সাথে সম্পর্কিত এই ধরনের শব্দগুলো দুর্যোগ আসার আগেই জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ।
1: বেশ, আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা নিরাপদ স্থানে সরে যাওয়া এবং সতর্কতার ঘোষণা সম্পর্কিত বিভিন্ন অভিব্যক্তি শিখেছি।
0: ঠিক আছে, পরের পর্বে আবার দেখা হবে।
1: সায়োনারা।
2: বন্ধুরা, দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো। আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম। আশা করছি আগামী সপ্তাহেও আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
3: সায়োনারা।